0: তোমারে খন পাল সৈনি হতার নাই না হই আছো মেওয়ানে বাচ্চি জি তার মুই পিব মিমামি মার্বলারি প্রিমাবীর দেশি সর মুবা গঙ্গা আব গ্যালারি ইয়াব মই বাচো
1: নাই ইয়াম বীর তয়ার তড়িবা তারে নাসর বাজার লম্বি মু মেডাল কাপ ট্রফি প্রমাণ পত্র ব্যানার কো বনেল পরদি বীর ইয়াব মইলো ফারে তারে প্রে আনসে দি
0: চ গঙ্গা আর গ্যালারি তত বনেবরা আছো
1: তর মি মার্বলর ফ্রিবা সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড জম্পাই বনিম রো ফটো প্রিন্ট টি শার্ট প্রিন্ট স্টিকার কটিম লম রো ছাল আসি ব্যাজ দে মায়া চিনো বনিম রো
0: পহিলে ভনেকো মইলে সবাই বুঝো কাঞ্ছা গঙ্গা আর্ট মা কি পাইছ ভনেরে একপটক পহিলে সবাই ভন্জো তা নেপালী ভাষামাই
2: বেশিসার নগরপালিকা সাত পুরানো ব্যাংক চোকমা রয়েছে গঙ্গা আর্ট গ্যালারি ফ্লেক্স প্রিন্ট মার্বল আর্ট ফ্লেক্স প্রিন্ট সাইন বোর্ড হোর্ডিং বোর্ড লাইট বোর্ড ব্যানার ফটো প্রিন্ট স্টিকার কটিং কপ প্রিন্ট ব্যাজ প্রিন্ট টি শার্ট প্রিন্ট গরিনুকা সাথে মায়াকো চিনো প্রমাণপত্র মেডাল র ট্রফি পনি বনাইছ সাথে হামি কহা ললিত কলামা অধ্যয়ন গরেকা দক্ষ ব্যক্তিবাট ভিত্তি লেখন আকর্ষক পেন্টিং